0: कुलास तुम कुफा भी
1: नतवे फियो फलाना ना यंबुना ना ते फलाना ना इराय सब्ती सम्मा वो तवे रे निशु सेरे नि पेपे बोप्तान चीचे निर्कुरे ने नमाना चास साने मिला फाने ताना ना पेपे कुछ साले ते चैना मिचु सन मिला प्याज ना चने बानी या चने तेनारा ना निकिस केले ना जान रे इन फरा बच्चां पे फाना प्याज ना चीचे चीबुआ जाने इस तरी तो माई ते नौ रे मैं केने अम्रे नो पार रे बच्चे असीन सूरो ते ने आचों पार युवन अच्छी समाना चाने बसान तू कुन चीला मस सूरो चाव तू कुन रफ ताई जा चाने पेंडुआ ना ने किस करे वफ़ाता तक ने उपतान चंद्रा ना पारा
2: Fanana na imbuna na fanana panjakana rehetra ohatrany hoe ny arabe ny fototsavotsasa panjakana rehetra ireny ny poto andrinjiro reny ireny jiro apetaka ny jirama rehetra ireny zay ny fanana ny imbonana izy daholo efa fanana panjakana rehetra atseto aloha zany tsy mbola tena hoe tao anatin'ny fifanajanontsika tsy ampy mihitsy zany le fifampitaizana sy fifampitondrana mihitsy ny tena tsy mety eto amintsika zany mahatonga an'izay satria ny olona tsy manomezaka tsy manaja an'ilay fa manimba fotsiny mangalatra ny vahaolana tokony aroso dia tokony asiana fanabiazana mihitsy ny olom-pirenena tsirairay avy mba asiana fananarana ary raha misy ny mangalatra sy manao ny tsy mety dia tokony faizina araka ny lalàna mihitsy dia amin'izay tsy misy mangalatra sy manimba ntsony ireny
3: fananana imbonana zany dia fananam-panjakana ke imbonana vahoaka zany zay le fananana imbonana sy dia misy manaja firy tsony lezy amin'izao fotoana zao teraka vokadraty amin'ny zavatra rehetra mihitsy izyko raha ohatra zao ny mpamily zao re mpanao sombaina daholo dia lasa manaonao foana mpamily tsy re mandeha moramora zany tsy kateraka evitesy nefa tsy dia mandeha mafy lasa miteraka zava-doza zany le izy tokony isy lalàna mahentitra mihitsy zany aloha ny tena marina tokony isy le lalàna mahentitra amin'izay moa manaja le fanana imbonana lefahoaka
4: ny fananana iombonana dia fananana iraisana amin'ny dresiny mafo hitambarana zany hoe tsy anako rehy zany le izy fa hitambarako amina mpiaramonina manodidina tsara roa misy ny olona zay mbola tena manaja sotoavina malagasy manaja zany efa nanam-pirenena zany a dia tena manaja tsaka ny sandavany amin'ireny misy ny mpianatrakely zay voabe any tsekoly a mahafantatra tsara mihitsy hoe azariana eny amin'ny lalana ny fako dia afaka mitsipina andreny fako ireny izy aterina ny mitoerana zay tokony ametrahana azy vaaolana mety sy tsara indrindra ahafahana manaja n'izay fananana iombonana zay anankiray aloha miainga avy ao tokantrano lay izy avy amin'nyray aman-dreny sy ny zanaka zany mifanabe mifanoro zay mihitatra trany amin'ny sekoly moa zany fampianarana zany le fanetanana ny fanetanana tao amin'ny vahoaka mba fanetanana hoe tena azony sainy a ary mazava amin'ny tsara fa mazana koa mantsy le fanetanana taotsika lasa publicité le izy fa tsy fanetanana dia tsy misy vokatsoa eo amin'ny fiainany vahoaka mihitsy
0: sotra tomboko lahy sotra tomboko vavy